0: আলমগীরের ধানবে তারে কিন্তু আরেকটু পাওয়া যায়।
1: মিস্টার লোকাল করেছি কুকুরটা করেছি আলু করেছি মিষ্টির যেই ধানবেগুলি তার খালি পাখি পাওয়া যায় আবার হওয়া পাখিটি তবে জোড়া আগুন
0: আবার বেড়া কি দেখি
1: ইদও পাওয়া যায়।